0: শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাকসুদনা, বারাং সিয়াপা ইয়াং বানিয়াক বারিস্তিগফার, নিশ্চয় আল্লাহ মুমুদাহকান সেটিয়াপ কেরেসান মেরেকা, মেলেপাসকান সেটিয়াপ কেসেম্পিতান দান মেমবেরিনিয়া রেজকি তাম্পা ডিসাংকা-সাংকা। হাদিস রিওয়ায়াত আবু দাউদ দান নাসা'ই।
1: নেগেরি FM, সেবেন্তার তাদি তেলাহ মাসুকনিয়া ওয়াক্তু ফাদু জুহুর বাগি কাওয়াসান সেরেম্বান দান সেওয়াক্তু দেঙ্গান্নিয়া। সেলামাত মেনুনাইকান সলাত ফাদু জুহুর। কামি দি নেগেরি FM মেনডোআকান semoga segala urusan dan ibadah anda dipermudahkan serta diterima Allah Subhanahu Wa Taala. Negeri FM, ingat sampai bila-bila.